yaaya tara ngay mangi bamba yarale won mo tax ilim nga ba jall salum jall bay ya xam tara ngay wa ka jor ak wa ba yaaya tagu buri mi daam lamay wa man nga nar wa mat wala ken reere tul ya ci daru ba dole iri sandi yaay ya mustafa nil mustafa nil mustafa yawm al qiyamati rangleen bu ay miday misin ya da joy sey ko bamba ci wam soyin sarongo ci rongo yi ya matla fay majjakatul ndaw fi te tu re me pade ngir maflu ka di masangaleen ya di sabay ya ta ya ngam islam ni dakki ta bahda ya jenuri ya te murten barmanay ya bole galli bole jari yepp jar antal hima abli ahlina ya amilay ya bole dongay bole bokki yepp yor yalla ngi def ndanyama dundal fawlay tal mundi ya kayor ya te am bay male qamal satal bay tawni budaay ya mujtaba nil mujtaba nil mujtaba يوم القيامة بوان شيني جاي موزا كلام لاي مورا مستلا وان الجروب كجلي من لبجتاي موزا كني مهلاب تومي مستلا يا من جناجك خرم دين يجنون سباي دارن مرجي يا فيو بامباي مسين ما يبران تبي دي قلل سمسين دراي نور من الآياتو موي مسين باوستو soto rijal muriya jeneru ay sariyaro jolle fi nun balal watugal motax balabi wati ngir ben ala tay sariyaro tax noy qorqoral bay xoy xoyal ya tax balabe bale won isaalay sariyaro li halal jamu rakina balal li halal mar li halal bambur ak jayay ya muntaqa يوم القيامة بون جبريلاي أنت المقدم والقريبة في الورى بعد القديم يا دبرك لداباي جنارة كي واد قريبة يا تجن لزباي بمواجن في أمتري جن في أمباي جلد يندلت هنا بعوي قونا أرام يا رمض دم دم لو سدن يملي أمباي يا رتفان يقوم سمعت فيوك تي la bayga cham ci la wuul moy say say naway ta sarxan summa qarbal mustafa santul waya baw khair bi ara ay khutba ye dayil wuul de ya qamul bi jali am kayane himi ye baqay mar laqiqatu wa sariyatu wa nada ma dunya bo ila al waraya jan way ya imamulam bahuna da sanulam tabi ya ay no mo day kula tabbi doy kula mandi day ya murtaja nil murtaja nil murtaja ya ma qiyamati ila ya kara nan say kula amdiya ko amure kula nyaku joy kula amdiya yanna mala gub sabay ya nan la ful sanga ful ful di jay kum ko ful re ala yanne mala gub saray wa yo gabana de gende sabdo tunu so ku paya de jab ka de do do ka segi balai ku la gas ba so de jan so do do no dam so so am war tun ar go ri tar de ay yalla la so yalla la sab ya mustafa so so am dal jal ari ma am tabarai ku la am de re ku la nyap ko yalla la am ya gan de ak ba ya qar ya gan na jay ya nam do ngor ya do ngor ya do ngor yo yari yinga chalalo na dini ay yaay mustafa min tan mbacke di teliyat di teliyat bacca bal hayda zamani bay yaay mustafa min tan toti di teliyat di teliyat bacca bal chotte ten yaay sey wa ma taw na ci so wal ci ten ci ni ko may musar se do ci buraw di dugul to kay sey wa ma taw na ci so taw na ci ten ci ni kamaay mo zar jeedi te gure di di jeebay sey waama tawna ji so tawna ji te ngi kamaay mo zar te be je boraw be do so tay do ak ci xol yir terse yow lo ngante de
সেই কাটি যাচ্ছে না বঙ্গবন্ধু সেই অন্য দল আমরা দিকে আমরা লোক নেম বলে পাবেন ধরে ঠিক না যাবে চলো দেখ মুসলাম সারে গাও তাও সেই বাড়ি বেজে না বঙ্গবন্ধু সেই দল সেই কাটি যাচ্ছে না বঙ্গবন্ধু সেই অন্য দল দোকে কোন দিকে সেই হলো অন্যতে সেই কাটি যাচ্ছে না বঙ্গবন্ধু সেই অন্য দল আয়া তখন বলবারা ইয়া মুসলমান মুস্তফা মোজা কাদিম আল মুসলাম মহদেত ওই মিরা মুসলাম কোজেল উল মহসাই গাই ইয়া মুরতালা নিল মুরতালা নিল মুরতালা আবলি রিলা ওয়ারি আল কাদিম কুদন সবাই ইয়া রাব্বি সাল্লি আলা নবী মুহাম্মাদিন মালি ওয়া কাদিমি কো কারিবাই ইয়া রাব্বি সাল্লি আলা নবী মুহাম্মাদিন مالحي وقديريك وكاذباي بسم الله الرحمن الرحيم وصلى الله تعالى على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم تسليما محمد وسلم تسليما إنما الأحمال باليد ونيتي التبرك بالسلام الحمد لله قديم الباقي في الأرض